0: চাষে আগে নাবো দুরাং আয়ম তান তাই বাঙালি হাসদা অন্ড জুড়ি কপায়তে নেন তাইম এলা জরুরি সন্দেশ কব আয়ম লিয়ে
1: মৌসম ওর জলবায়ু ইহ ইউনেস্কো কা সন্দেশ হ্যাঁ ক্যা আপনি কবি সোচা হ্যাঁ কি মৌসম ওর জলবায়ু মে ক্যা অন্তর হ্যাঁ আইয়ে হম মৌসম ওর জলবায়ু কে বীচ অন্তর কে বারে মে জানতে হ্যাঁ মৌসম হতা হ্যাঁ রোজমর্রা কি স্থিতি জেসে আজ বারিশ হো রহি হ্যাঁ ইয়া কল ধূপ নিকলেগি লেকিন জলবায়ু কা দায়রা বড়া হতা হ্যাঁ ইয়া 30 সালো মে মৌসম কা সামান্য স্তর হতা হ্যাঁ মৌসম ওর জলবায়ু দোনো কো মাপনে কে লিয়ে এক হি উপকরণ কা উপযোগ কিয়া জাতা হ্যাঁ তাপমান বারিশ হওয়া আর্দ্রতা ওর দবাব লেকিন হম মৌসম কা অনুমান সিফ কুছ দিনো কে লিয়ে হি লগা সকতে হ্যাঁ জবকি জলবায়ু হমে দীর্ঘকালিক রুঝান দেখনে মে মদদ করতি হ্যাঁ ইহাঁ এক রোচক তথ্য হ্যাঁ দুনিয়া কা সবসে পুরানা তাপমান রেকর্ড নেদারল্যান্ডস মে বনা ও ভি সন 1700 মে
2: মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 8 সালো মে কৃষি এবং ইসসে জুড়ে ক্ষেত্রো কো আধুনিক বনানে অর কিসানো কো সশক্ত এবং আত্মনির্ভর বনানে কে লিয়ে কই মহত্বপূর্ণ কদম উঠায়ে গয়ে হ্যাঁ সাল 2013-14 মে জহাঁ কৃষি বজট কেবল 21,933 করোড় রুপে থা ওই সাল 2022-23 মে ইসে বড়াকর 1,24,000 করোড় কর দিয়া গয়া তভি তো সাল 2013-14 মে জহাঁ খাদ্যান্ন উৎপাদন 265.05 মিলিয়ন টন থা ওই সাল 2021-22 কে তীসরে অগ্রিম অনুমান মে ইয়ে বড়কর রেকর্ড 314.51 মিলিয়ন টন হো গয়া ওই সাল 2013-14 মে বাগবানী ফসলো কা উৎপাদন জহাঁ 280 মিলিয়ন টন থা ওই সাল 2021-22 মে ইয়ে বড়কর 333.25 মিলিয়ন টন হো গয়া কিসানো কি কৃষি সম্বন্ধি জরুরতো কে লিয়ে পিএম কিসান সম্মান নিধি যোজনা লাগু কি গই
3: প্রধানমন্ত্রী যে সম্মান নিধি আতি হ্যাঁ না ও ডাইরেক্ট খাতে মে আতি হ্যাঁ উসমে কোই দিক্কত নাই কোই ব্যবধান নাই ওর ফির উসকো নিকাল কে হম বাজরা কো বীজ লে আতে হ্যাঁ গেহুন কো বীজ লে আতে হ্যাঁ সরসো কো বীজ লে আতে হ্যাঁ বাতে আমার যে খেল চলতো বড়িয়া
2: अब तक 11.37 करोड़ से भी ज्यादा पात्र किसानों को 2,00,000 करोड़ रुपए से भी ज्यादा राशि ट्रांसफर की जा चुकी है। किसानों को प्राकृतिक आपदा और बेमौसम बारिश से होने वाले फसल नुकसान से बचाने के लिए प्रधानमंत्री फसल बीमा योजना की शुरुआत की गई।
4: हमने 1,800 रुपए प्रीमियम भरा था, अधिक वर्षा होने की वजह से पूरी फसल खराब हो गई थी। उसका हमने इंश्योरेंस कंपनी को उनको सूचना दी और उनके प्रतिनिधि आके हमारे खेतों का निरीक्षण किया उन्होंने, और उसके बाद में फिर हमारा बीमा 2022 में 76,000 रुपए मुझे प्राप्त हुआ।
2: अब तक 10.69 करोड़ से ज्यादा आवेदक किसानों को 1,18,195 करोड़ रुपए से भी ज्यादा का भुगतान किया गया है। साल 2014 के मुकाबले अब किसानों को दलहन तिलहन और धान की

0: নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM এর 101.7 মেগাহার্টজে। সকলকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি তপস্বী নন্দী।
0: নমস্কার শ্রোতা বন্ধু, আজ 9 জুন, বিরসা মুন্ডার তিরোধান দিবস। এই দিবসটি শহীদ দিবস হিসেবেও পালন করা হয়। ভগবান বিরসা মুন্ডা ছিলেন ভারতের ছোটনাগপুর অঞ্চলের একজন মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী। একাধারে তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ও লোকনায়ক। তিনি 1875 সালে 15ই নভেম্বর জন্মগ্রহণ করেন এবং 1900 সালের 9ই জুন মাত্র 25 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমগ্র আদিবাসী সম্প্রদায়ের কাছে তিনি ধরতি আবা মানে পৃথিবীর পিতা নামে পূজিত। ব্রিটিশ শাসন জমিদার ও ঠিকাদারদের শোষণ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিরসা মুন্ডা আদিবাসী মুন্ডাদের সংগঠিত করেন। 1899 থেকে 1900 সালে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন, যা মুন্ডারি ভাষায় উলগুলান নামে পরিচিত। তার মূল উদ্দেশ্য ছিল আদিবাসী অধিকার রক্ষা ও নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। উপজাতীয় ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামে তার আত্মত্যাগকে স্বীকৃতি দিতে ভারত সরকার তার জন্মবার্ষিকী দিনটিতে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করেন। ব্রিটিশ কারাগারে 1900 সালের 9ই জুন রহস্যজনক পরিস্থিতিতে বিরসা মুন্ডা মৃত্যুবরণ করেন। এই দিন আদিবাসী সমাজ ও দেশ তাকে বীর শহীদ হিসেবে শ্রদ্ধা জানায়। আজ এই মহান ব্যক্তিত্বের প্রতি আমাদের তরফ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।
1: শ্রোতা বন্ধুরা, আজ হল বিশ্ব অভিলেখাগার দিবস বা আন্তর্জাতিক আর্কাইভস দিবস। প্রতি বছর 9ই জুন বিশ্বব্যাপী উদযাপিত হয় এই দিবসটি। মানব সভ্যতার ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সংরক্ষণ করার ক্ষেত্রে আর্কাইভ বা অভিলেখাগারের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই দিবসটির প্রধান উদ্দেশ্য। এই বিশেষ দিনটিতে অভিলেখাগারের গুরুত্ব, ঐতিহাসিক দলিলপত্রের প্রয়োজনীয়তা এবং সংরক্ষণ বিদদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানানো হয়। বিশ্ব অভিলেখাগার দিবসের পটভূমি ও ইতিহাস। একটি আন্তর্জাতিক অভিলেখাগার দিবস উদযাপনের ধারণাটি প্রথমে আসে 2004 সালের ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস ICAর আন্তর্জাতিক কংগ্রেসে। সেই সম্মেলনে প্রায় 2000 জন অংশগ্রহণকারী জাতিসংঘের কাছে একটি নির্দিষ্ট দিনকে আর্কাইভের গুরুত্ব উদযাপনের জন্য নির্ধারণ করার অনুরোধ জানিয়েছিলেন। পরবর্তী 9ই জুন দিনটিকে বেছে দেওয়া হয়। দুর্লভ নথির প্রদর্শনী। আর্কাইভ বা অভিলেখাগার কি এবং কেন তা গুরুত্বপূর্ণ? সহজ কথায়, আর্কাইভ হলো এমন একটি স্থান যা বা প্রতিষ্ঠান যেখানে ঐতিহাসিক, আইনি, প্রশাসনিক এবং সংস্কৃতির মূল্যের গুরুত্বপূর্ণ নথিপত্র, পাণ্ডুলিপি, মানচিত্র, ছবি, অডিও ভিডিও ও ক্লিপ এবং অন্যান্য প্রাথমিক উৎসগুলি সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা হয়। আর্কাইভের গুরুত্ব বহুমুখী। প্রথমত, ঐতিহাসিক সাক্ষ্য। আর্কাইভ হলো অতীতের জীবন্ত সাক্ষী। কোনো জাতি বা সমাজের উত্থান পতন, যুদ্ধ, চুক্তি এবং সংস্কৃতির ইতিহাস জানতে হলে এই নথিপত্রগুলি অপরিহার্য। দুর্লভ নথির প্রদর্শনী, বিশ্বের বিভিন্ন অভিলেখাগার, তাদের সংগ্রহে থাকা অন্যান্য অসাধারণ এবং বিরল নথিগুলি সাধারণ মানুষের সামনে প্রদর্শন করে। সংরক্ষণবিদদের কাজের স্বীকৃতি। যারা প্রতিদিন এই মূল্যবান নথিগুলোকে নষ্ট হওয়ার থেকে রক্ষা করেছেন, সেই আর্কাইভিস্ট এবং রেকর্ড ম্যানেজারদের অবদান মূল্যায়ন করা। আন্তর্জাতিক আর্কাইভ সপ্তাহ বললে আর্কাইভের গুরুত্ব কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে 2010-এর দশক থেকে এর পরিধি আরও বাড়ানো হয়েছে। 2019 সালে আইসিএ প্রথমবার আন্তর্জাতিক আর্কাইভ সপ্তাহ পালন করে। তখন থেকে প্রতি বছর 9-ই জুনকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ব্যাপী, যেমন 8-12 জুন নানা অনুষ্ঠান, সেমিনার, ওয়েবিনার, ডিজিটাল প্রদর্শনী এবং উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এই সপ্তাহে বিশ্বজুড়ে সংরক্ষণগার, পেশাদাররা এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে ডিজিটাল যুগে তথ্যের সুরক্ষা এবং অভিলেখাগারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। বিশ্ব অভিলেখাগার দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বললে, প্রতি বছর 9-ই জুন এই দিবসটি উদযাপনের পিছনে কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য কাজ করে। প্রথমত, জনসচেতনতা বৃদ্ধি। সাধারণ মানুষের মধ্যে রেকর্ড ও আর্কাইভের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো। দ্বিতীয়ত, সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করা। রাজনৈতিক নেতা এবং নীতি নির্ধারকদের বোঝানো যে সঠিক রেকর্ড ব্যবস্থাপনা ভালো শাসন এবং উন্নয়নের জন্য কতটা উপকারী। অধিকার ও পরিচয় রক্ষা। ব্যক্তিগত সামাজিক অধিকার রক্ষায় আর্কাইভাল নথির বিকল্প নেই। জন্ম নিবন্ধন, জমির দলিল বা নাগরিকত্বের প্রমাণপত্র সংরক্ষণ করার মাধ্যমে মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতা। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের স্বচ্ছতা এবং আইনি শাসন বজায় রাখতে সরকারি আর্কাইভের ভূমিকা অনস্বীকার্য। সরকারি নথিপত্র সংরক্ষিত থাকলে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত হয়। ভবিষ্যতের দিশা বললে, অতীতের ভুল ত্রুটি ও সাফল্য বিশ্লেষণ করে বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মের জন্য সঠিক নীতি নির্ধারণ করতে গবেষক ও নীতি নির্ধারকরা আর্কাইভের সাহায্য নেন। ডিজিটাল যুগে অভিলেখাগারে নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ। একবিংশ শতাব্দী প্রযুক্তি যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে, তার সাথে তাল মিলিয়ে আর্কাইভেরও আধুনিকরণ ঘটছে। একসময় যেখানে কেবল কাগজ, প্যাপিরাস বা চামড়ার ওপর লেখা নথিপত্র সংরক্ষণ করা হতো, সেখানে আজ ডিজিটাল ফাইল, ইমেল ও ওয়েবসাইট, ডিজিটাল অডিও, ভিডিও এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সংরক্ষণের প্রয়োজন দেখা দিচ্ছে। এই ডিজিটাল রূপান্তরণের ফলে আধুনিক আর্কাইভগুলোর সামনে নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ডিজিটাল স্থায়িত্ব। ডিজিটাল ডেটা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, যেমন হার্ড ডিস্ক ক্র্যাশ করা বা ফাইলের ফরম্যাট পুরনো হয়ে পড়া। তাই সংরক্ষণবিদদের প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও ব্যাকআপ সিস্টেম ব্যবহার করতে হয়। প্রবেশাধিকার। ডিজিটাল আর্কাইভের ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ ঘরে বসেই ঐতিহাসিক নথি দেখতে পারছে, যা জ্ঞান ও গবেষণার প্রসার ঘটছে। ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। এটি ভারতের কেন্দ্রীয় অভিলেখাগার হল ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। 1891 সালের 11 মার্চ কলকাতায় ইম্পেরিয়াল রেকর্ডস ডিপার্টমেন্ট এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলে এই রেকর্ডস ডিপার্টমেন্টও নতুন দিল্লিতে স্থানান্তরিত হয়। বর্তমানে এটি ভারতের সংস্কৃতির মন্ত্রকের অধীনে কাজ করে। রাজ্য আর্কাইভস। ভারতের প্রতিটি রাজ্যে নিজস্ব রাজ্য অভিলেখাগার রয়েছে, যেখানে স্থানীয় ইতিহাস, আঞ্চলিক প্রশাসনিক নথিপত্র এবং স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময় গুরুত্বপূর্ণ রেকর্ড সংরক্ষিত থাকে। নথিপত্র। ভারতে প্রাচীন পাণ্ডুলিপি থেকে শুরু করে মুঘল আমলের ফরমান, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিঠিপত্র এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন গোপনীয় ফাইল ও দলিল এই আর্কাইভগুলোতে অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে। এই আর্কাইভগুলো ভারতীয় ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী এবং গবেষকদের জন্য তথ্যের মূল ভাণ্ডার। বিশ্ব অভিলেখাগার দিবস।

দিবসের মতো দিনগুলিতে ভারতীয় আর্কাইভগুলো সাধারণ মানুষকে তাদের প্রদর্শনী দেখায় এবং দেশের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়। প্রত্যেক জীবনে আর্কাইভের প্রভাব। অনেকের ধারণা আর্কাইভ কেবল গবেষক এবং ইতিহাসবিদদের জন্য, কিন্তু বাস্তবিক অর্থে প্রত্যহিক প্রাত্যহিক জীবনে সাধারণ মানুষের জন্য আর্কাইভের প্রয়োজনীয়তা অপরিসীম। আইনের সহায়তা, আদালতে সম্পত্তি বা অধিকার সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে পুরনো সরকারি গ্যাজেট, ম্যাপ বা দলিলপত্রের প্রয়োজন হয় বা আর্কাইভ থেকে সরবরাহ করা হয়। বংশতালিকা ও পারিবারিক ইতিহাস, মানুষ অনেক সময় নিজের শেকড় বা বংশ পরিচয় খুঁজতে আর্কাইভে দ্বারস্থ হয়। জন্ম মৃত্যু শংসাপত্র ও অভিবাসনের রেকর্ড বা পুরনো আদম গুমারি ঘেঁটে মানুষ নিজের পরিবার ও আত্মীয় স্বজনের ইতিহাস উদ্ধার করে। তাহলে আর্কাইভের ভবিষ্যৎ আর আমাদের তার প্রতি কী দায়িত্ব? তথ্য ও প্রযুক্তির এই যুগে আমাদের প্রতিনিয়ত প্রচুর ডেটা তৈরি করেছি আমরা, কিন্তু সব ডেটা বা তথ্যই ইতিহাস হয়ে ওঠে না। কোনো তথ্যটি মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ এবং তা কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা উচিত তা নির্ধারণ করা খুব জরুরি। বিশ্ব অভিলেখাগার দিবসে আমাদের মনে করিয়ে দেয় যে নথিপত্র সংরক্ষণ কোনো বিলাসিতা নয় এবং এটি আমাদের অস্তিত্ব এবং প্রগতির মূল ভিত্তি। একটি সমাজে স্মৃতিশক্তি নির্ভর করে তার আর্কাইভের ওপর। যদি অতীতকে সংরক্ষণ করা না যায়, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের অস্তিত্বের সঠিক প্রমাণ বা ইতিহাস থাকবে না। ব্যক্তিগত পর্যায়েও আমরা চাইলে আর্কাইভের অংশ হতে পারি। পরিবারের পুরনো ছবি, চিঠিপত্র, ডায়েরি বা ব্যক্তিগত দলিল সংরক্ষণ করার মাধ্যমে আমরা নিজস্ব পারিবারিক আর্কাইভ তৈরি করতে পারি। এই ছোট ছোট ব্যক্তিগত সংগ্রহগুলোই পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের অংশ হয়ে ওঠে।

শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা আধুনিক গান শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে। পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা হল ভারত সরকারের একটি সোলার স্কিম, যেখানে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি দেওয়া হয়। এই প্রকল্পের লক্ষ্য 1 কোটি পরিবারের কাছে প্রতি মাসে প্রায় 300 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়া। এই যোজনার মূল সুবিধাগুলি হচ্ছে বাড়ির বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে, ছাদে সোলার প্যানেল বসানোর জন্য সরকারি ভর্তুকিও পাওয়া যাবে, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে পাঠিয়ে লাভও হতে পারে, এবং সবথেকে প্রয়োজনীয় যেটা, পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবহার। সরকার সাধারণত 1 থেকে 3 কিলোওয়াট পর্যন্ত রুফটপ সোলারের বেশি ভর্তুকি দেয়, অনেক ক্ষেত্রে সর্বোচ্চ 78,000 পর্যন্ত সাবসিডি পাওয়া যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কারা আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক হতে হবে, নিজের বাড়িতে বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে, বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জায়গাও থাকতে হবে। আর তার জন্যে কি কি নথিপত্র প্রয়োজন সেটাও জানিয়ে দিচ্ছি। লাগবে হচ্ছে আধার কার্ড, বিদ্যুৎ বিল, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ঠিকানার প্রমাণ। আবেদন করার পদ্ধতি হচ্ছে সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন করবেন, নিজের ডিসকম নির্বাচন, অনুমোদিত ভেন্ডার বেছে নেওয়া, সোলার প্যানেল ইনস্টলেশন, নেট মিটার ও ইন্সপেকশন, ভর্তুকির টাকা ব্যাংকে জমা দেওয়া। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সতর্কতাটি হচ্ছে অনেক ভুয়ো ওয়েবসাইট ও ক্যাফে, ক্ষমা করবেন, ফেক অ্যাপ এই স্কিমের নামে প্রতারণা করছে, শুধুমাত্র সরকারি পোর্টাল ব্যবহার করুন। পিএম সূর্য ঘর বিনামূল্য বিদ্যুৎ যোজনার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ যোজনা হল পিএম ধনধান্য কৃষি যোজনা। এটি কেন্দ্র সরকারের একটি নতুন কৃষি প্রকল্প যা 2025-26 বাজেটে ঘোষণা করা হয়। এর লক্ষ্য হল দেশের কম উৎপাদনশীল 100টি কৃষি জেলায় কৃষির উন্নতি করা। এই যোজনাটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কৃষি উৎপাদন বাড়ানো, ফসল বৈচিত্র্য বাড়ানো, সেচ ব্যবস্থার উন্নতি ঘটানো, গ্রামে স্টোরেজ ও পোস্ট হার

0: জেলার কৃষকরা, ছোট ও মাঝারি কৃষকরা, পশুপালন, মৎস্য চাষ সের সঙ্গে যুক্ত মানুষরাও কিন্তু এই যোজনার থেকে উপকৃত হতে পারেন। এখন প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে জেলা বাছাই হবে? জেলাগুলো সাধারণত এই বিষয় দেখে নির্বাচন করা হবে, যথাক্রমে কম কৃষি উৎপাদন, কম ক্রপ ইন্টেনসিটি, কৃষি ঋণ কম পাওয়া যায়, এই সমস্ত এলাকার ভিত্তিতে। শ্রোতা বন্ধু, ত্বক ভালো রাখতে নানা রকম বাজার চলতি প্রসাধনী কিন্তু সকলেই কম বেশি ব্যবহার করেন। তবে জানেন কি, ত্বক ভালো রাখতে মুখে মাখার এই ধরনের অনেক প্রসাধনীতে এমন কিছু রাসায়নিক থাকে যা ত্বকের জন্য একদমই ভালো নয়। এই ধরনের রাসায়নিক যুক্ত প্রসাধনী দীর্ঘদিন ব্যবহার করলে তা থেকে চর্মরোগ হওয়ার কিন্তু ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তার বদলে প্রাকৃতিক উপকরণে ত্বকের যত্ন নিলে জেলা ফেরার পাশাপাশি ক্ষতির আশঙ্কাটাও কিন্তু অনেকটাই কমে যায়। তাই আজ আমি হেসেলের কিছু পরিচিত মশলা দিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন এই বিষয়ে আপনাদের জানাবো। লবঙ্গ, অ্যালোভেরা, এই সমস্ত জিনিস তো আমাদের ঘরে থাকে। লবঙ্গ গুঁড়ো এক চিমটে সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে মুখে 10 মিনিটের মতো রেখে দিন মুখে মেখে। তারপর মুখটা খুব ভালো করে ধুয়ে ফেলুন। এক্ষেত্রে লবঙ্গের অ্যান্টিসেপ্টিক ও প্রদাহনাশক গুণ ত্বকের কিন্তু অনেকটাই উপকার হবে ত্বকের জন্যে। আর এই প্যাক যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বকের যে সংক্রমণ হওয়ার ঝুঁকি সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। এছাড়া হলুদ আর বেসন, এই দুটো জিনিস কি বলবো, এ তো আমাদের রান্নাঘরে অহরহ দেখতে পাওয়া যায়, সবসময়ই থাকে। আধ চা চামচ ভালো হলুদের গুঁড়ো সঙ্গে 1 টেবিল চামচ বেসন আর তার সাথে 1 চা চামচ দই আর কয়েক ফোঁটা মধু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে বা ব্রাশ দিয়ে সমানভাবে মুখে, গলায়, হাতে মেখে নিতে পারেন। এই মিশ্রণটা ত্বকের ওপরে 15 মিনিটের বেশি কিন্তু রাখবেন না। 15 মিনিট পর যখন দেখবেন একটু হালকা শুকিয়ে গেছে, তখন জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিন। হলুদ ত্বকে লাগালে ত্বকের রং খুব উজ্জ্বল হয়, আর তাছাড়া ব্রণদ কিন্তু কমে যায়, আর তাছাড়া দাগ ছোপও কিন্তু অনেকটাই কমে যায়। তো এইভাবে ঘরোয়া কিছু জিনিস দিয়ে কিন্তু আমরা অনায়াসে নানান রকম ত্বকের সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। তো শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা তো জানিয়ে দিচ্ছে সময় আস্তে আস্তে একদমই কমে এসেছে, তাই আজকের মতো সকলের অনুমতি নিয়ে বাংলা সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি রুদ্রাণী, আর আমার সঙ্গে ছিলেন
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার।